সারাদিন মাঝে মারা রাত দিন সভা সমিতির কাজে হিসাব নিকাশ চোখ বুঝে পথ চলা মেপে চুপে।